নমস্কার, ইয়া আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটারে, কিলোহার্জ 1233-এ কচ অনুষ্ঠান নিনি হুরাং প্রচার দন্ত নাথেম টুনি মড রংনা আনি কান চিকনি নমস্কার আর হাপাক ভরা পেলেমানি হাউত অকত্তাই মনপিনি 6:30 আরো 40 সেকেন্ড তিনি বুধবার আগস্ট মাসিনি 26 তারিখ আর ভাদ্র মাসিনি 8 দিন নিং নিনি হুরাং অনুষ্ঠান আরম্ভ রেখত ইয় পেলেম করসারি দিয়া করসারিয়া দংযোগ পড়াইনি শিক্ষাও সুপনিচাই শক্তিশালী অস্ত্র জিয়নি ব্যবহার দিয়া পুরো পৃথিবীয়ন বদলাইনা মান্না ই করসারিয় বাগট্রামং নেলসন মন্ডেলাওয়া শ্রোতারং অনুষ্ঠানে ফই আগৈলিতং তিনি প্রথমে নাথেম না হাউত জিবেস কোচ আর সার দেবী কোচ নি হুরাঙ্গি গেসিক চাই চাই সারিয়া দং যোগ নানা চাইনাং আর নাথেম নালাম শ্রোতারং দং যোগ উদ্দিত বিদ্যুৎ রীনা জোনালী আর অর্পিতা কোচ।

তাই অনুষ্ঠানে আপারং নাথেমনা মান্না নিতুল কোচ আর ওয়ানি দল নি হুরাঙে গেছে চাই চাই সারিয়া দংজো ওই হাককে সং মান দায়নি আর নাথেনা লামনি সতারং দংজো অভিজিৎ যুগল চম্পা শিবম কুনিকা আরও ঝর্ণা কোচ

তাই হুকাং পারং না থেমনা মান্না দেবিকা রানী কো জুনি হুরাঙে গেসে চাই চাই সারিয়া দং যোগ রং জুলি ফাইহা আর না থেমনা লাম শ্রোতারং দং যোগ ত্রিনয় ডিম্পি সুলেখা বৃহৎ টমাল আর কীর্তি কোচ।

তাই আপারং না নাথেম না হাউতু গ্রহণ কোসানি হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দং যোগ মুকনা মান যোগ জমাং ইয়াং আর নাথেন আলাম শ্রতারং দং যোগ ব্রজেন আশিস মহেশ উনিমা সুলক্ষণা আরো দুহিতা কোচ।

নিনি হুরাং অনুষ্ঠান নি অকদ্ব হুড়ি ফুই যোগ ফুইনি অনুষ্ঠান রঙে আপারুমুং দবংনি কর হাউই মুং ইয়েন টান যোগ স্বপ্নান নমস্কার ইয়া অল ইন্ডিয়া রেডিও চূড়া।

0: আপনা নাঙানিদে যা গথাম খোমে বেবা আরো উনা পাত্তে বা বলসিগনি জেলন আপনা নাঙ্গেন আরো যে মান্দিয়ান ইয়া গভর্নমেন্টে ওনাঙ্গপা নিয়াম রেটিকো যা রক যা ওয়াদে হাজাল খুং ফাইন গামনা নাঙ্গেন আরো ইয়া হাজাল খুং কো ফাইন গামনা মানজা উন সালফ্রাক হাজাল বুঙা দকে বাড়ি আঙ্গেন ফাইন মাছুতে গাম্মা গামজা দেবেন আরো যে রাঙান কোর্ট নি প্রসিডিংস রাঙো বা কোর্ট কাছারি অঙ্গমন কেসেস রাঙো পাবলিশ রং কাহাচম ওয়া মান্ডে দে লাকসা ওনা ফাইন কো বা দায়কো গাম্মানি কো তাকাং নাঙ্গেন
1: ইয়া এইচ আই ভি বা এইচ পজিটিভ অঙ্গবা মান্ডে রং না তুমা মানচা মাইবা নালজোকানি বা নামগুনি রাঙো গভর্নমেন্ট নি গিতা তোমামা
0: ইয়া স্পেশাল প্রভিশনস নি আগানগেন দা ও ইয়া সাবিশি মানগপা বা প্রটেক্টেড পিপল নিয়াগানগেন ইয়া একটো দেমো সাবিশি মানগপাকো প্রটেক্টেড পিপল নি জানাপা তাওদে ইয়া প্রটেক্টেড পিপল রাংনা স্পেশাল প্রভিশনস ইয়া একো পাংচাকে গভর্নমেন্ট উনাঙা হা ওয়ারাঙারা গভর্নমেন্ট নি গাইডলাইন্স যেখন এইচ আই ভি ইনফরমেশন নিয়াগানগেন এডুকেশন কমিউনিকেশন বিফোর ম্যারেজ ওয়ারাংকো বা গভর্নমেন্ট ইয়া একটো পাংচাকে প্রটেক্টেড পিপল বা ভাইরাস মানগপাস ওনা উনাঙা হা আরো বা যে মান্দিরাং হাউসহোল শেড হাউসহোল নিয়াগানগেন ওয়ারাঙ্গোবা আপসান রিসাইড খাটন উৎনা আরো আপসান হাউসহোল নিকো জাকালনা বস্তু রাঙ্কোবা উৎনাঙা হা আরো যে মান্দিয়ান কেয়ার এন্ড কাস্টডি নি উঙিয়াচিম ওয়ারাঙ্কো এইচ আই ভি প্রিভেনশন কাউন্সেলিং টেস্টিং আরো ট্রিটমেন্ট সার্ভিস অকর্ডিং টু দ্য গভর্নমেন্ট গাইডলাইন্স যে কো নিয়াম দোনা হাচিম ওয়ারাঙ্গতা প্রভিশন কো উৎনাঙা হা
1: তাকোদে ইয়া এইচ আই ভি বা এইডস কো চাম্পিংানি বা প্রোটেকশন রং ইয়া এক কো ফাংচকে তোমামা
0: ও ইয়া ইয়া ভাইরাস বা নিয়াম বারেটি যেকোন সেন্ট্রাল গভর্নমেন্ট নি অনগমন নিয়াম বা রেস্ট্রিকশন বা প্রহিবিট খাটনা মানজাওয়া যেকোন আঙা দাও মমাং থালা তাঙা হাচম যে মান্দিয়ান গভর্নমেন্ট নি কোসাকো নিয়াম কো গাবাতে রিয়াচম ওয়ারাং দে জেল ইনা নাঙ্গেন বা ফাইন রাং কো গামনা নাঙ্গেন নিয়াম পিয়ানি শাস্তি কো মানগেন ওয়াসা নকমাইজা গভর্নমেন্ট বা সরকারি ইয়া সাবিশি কো পাত্র রোজানা গতা ইয়া একট ও পাংচাকে প্রভিশনস রাং কো থারিয়া হা ইয়া প্রভিশনস রাংরা এডুকেশন ইনফরমেশন কাউন্সেলিং সার্ভিসেস উঙা ইনফরমেশন নি আগানা অংদে সাকসা সাকিপন্না আগান গকানি মা শিয়াতানি ছি আনচংয়ে সাবিশিকো চাম্পিংনা মানগেন মাইনা নোবা বাং বাতা মান্দেয়ান ইয়া এইচ আই ভি এইডস নি গমন মাইদকে বাতা মাইদকে ওংবা ওয়ানি গমন মা মুং ইনফরমেশন বা দুংকুজা এডুকেশন নি আগানা অদে দালদ্রো বাগপা বিসারং রং না এডুকেশন রংকু স্কুল রংও স্কি এ রংবো না মানগেন বা নোক রংও আনচং এডুকেট খা নি আগানগেন ওয়ারংকু স্কি এ সানে আনথাং থাঙি নোদ্রাং দেদ্রাং মাহারি মাদ্রাং ওয়াংনা বা সিমসাকানি কো আগানিস কি ওনা মানগেন আরো কাউন্সেলিং সার্ভিস যে মান্দিরাঙ্গান অলরেডি পজিটিভ উঙা হা বা ভাইরাস কো মানে সাই লোনা হা ওয়ারাং কো মাইরকে সাকপন চিনা বাতা চাচিনা বা চাম্পিং না গতা রাং কো মানগেন ওয়ারাং কো কাউন্সেলিং রাং সার্ভিসেস রাং ওনা গতা মানা আরো যে কোন আগানোদে ইউজ অফ সেক্স টুলস নিয়া গানগেন যেখন আগানোদে কন্ডমস নিয়া গানগেন ওয়ারাঙ্কো বা ক্রাত চাকি যা বাংবাতা মান্দিরাং নান কাউন্সেলিং রাঙ্কো উঠনা নাঙা কাউন্সেলিং রাঙ্কো মাতনোন বিশং ইয়ারাঙ্কো প্রিভেন্ট খানা বা ভাইরাস মাতনানি বা ভাইরাস পাতা তাউনি চোখনাখো মানগেন আরো ড্রাগস সাবস্টিটিউশন আরো ড্রাগস মেইনটেনেন্স আরো ইনজেকশন সেফটি রিকোয়ারমেন্টস রাঙ্কো গভর্নমেন্ট বা সরকারি রিস্ক কমিয়াত না রাখা তাহা
1: মতলা মাদাম নাকি ইয়া একনি গমন নাম্বে থালতানি খো নাই না মগবন আসঙ্গানিও না এবনা আদম ইয়া এম এ আর পি এস আদি গমন অতিচান আ থালতানি খো দাকাং তামা গেমা
0: ইয়া এম এ আর পি এস জে কো না কোনে দে মোস্ট এট রিস্ক পপুলেশন ইয়া নো গাকপা রাং দে কমার্শিয়াল সেক্স ওয়ার্কারস নিয়াগান গেন জে কোন আগানো দে সেক্স ওয়ার্কার থাংখানা বা নামগপা গামছাত পেগপা পোস্টু না আনথাং থাংনি বি এন কো ওনানি মতাম সেক্স ওয়ার্কার রাং দে দাকপা খামকো রেগুলার বেসিস রাং ও খা মতাম রাং দে ওকেশনালি ইয়া সেক্স ওয়ার্কার আরা মেচিক মান্দিওসান উমাইজাম দিবা বাংবাতান সেক্স ওয়ার্কার রাং মে এস হাবা দোঙা ট্রান্সজেন্ডার আডাল্ট রাংবা দোঙা ইয়ং পিপল রাংবা দোঙা আরো বিসারং জে রাংকুন কিডন্যাপ কাই মংনা সেক্স ওয়ার্কার রাখনা চাকালাচম ওয়ারাংকো মুকসোঙা জে রাকো দে ইয়ান বাংবাতান বিসুংনি থ্রু ভাইরাস রং বাতাখো মাতনা আরো বাংবাতান মান্দিয়ান সিমসাকচা
1: খাবা আনি মুকসোঙানিরা এম এ আর পি এস পাকসা দিনথা কানিরা দোমা
0: এম এ আর পি এস পাকসা ইয়াস খাবারও অনতিসা দুঙ্গানি দোঙা প্রভিশনস রং দিয়ে আপসানাঙা যে কোন আকানো দে এম এ আর পি এস রংরা মোস্ট এট রিস্ক পপুলেশন যে কোন আকানো দে